সাখালি থপ সতর্কতা অপনাওনা পরিবারে কোষা প্রভাবিত পরিবার কালাগি ঠুল পরিমাণ মা রাহত সামগ্রী আবশ্যক রহে কুপনি বিপদ ব্যবস্থাপনা।